শিল পূজস বগল সমাধন মুখ ঝুঠ বিপুখন সারং ত্রেপাল তে হাল বিচারং গল মালা তিলক লীলা টং দোই ধোতি বস্ত্র কপাটং যে জানস ব্রহ্মং কর্মং সব ফোকট নিশ্চয় কর্মং কহো নানক নেচো ধ্যাবে বিন সৎগুরু আট না পাবে পৌড়ি।